আজির ভাবনা শুনিলে উপস্থাপন করে জি সাইকৃষ্ণ শ্রোতা মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমদ ভাগবতর চারিশ চৌরাশতম ভাগ।

যে তোতে শত্রুপণে চিন্তি সে পুণি তো দেহে পশন্তি এ যে তোহর পদ্মপাদ স্রবই সুধা মকরন্দ সে পাদে আম্ভ বুদ্ধিমতি প্রেম ভক্তিরে ভজুনীতি ক ইহ একাদশ বাণী বেদে বলন্তি পরিমাণী তুনাথ করুণা জলধি সর্ববিষয় পূর্ব।

বিপর্যয় সহনশীল ওড়িশা গঠন দিগে সঙ্কু এক এক রি কাম করবারকে মুখ্য শাসন সচিব পরামর্শ দিয়েছেন। পবিত্র রথযাত্রা অবসরে সম্বলপুর গৌরীশঙ্কর পার্ক নথিবা ওড়িশা ললিত কলা একাডেমী আঞ্চলিক আর্ট গ্যালেরি ঠানে ওড়িশার বিশিষ্ট কলাকারমানকর সমূহ চিত্রকলা প্রদর্শনী মণিমা গলাকাল উদ্ঘাটিত হয়েছে। প্রদর্শনীটি না করা কলাকারমানকর চিত্রকৃতি ঠান পাইছে। এই প্রদর্শনী আবার 22 তারিখ তক চালবা। পানিপাগ ওড়িশা পশ্চিমবঙ্গ সমুদ্র খনি পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গোটে লঘুচাপ ক্ষেত্র হয়েছে। এতার প্রভাবটি পুরী সহিতে রাজ্যের ভিন ভিন জায়গান বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে এবার 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর সুন্দরগড় ঝারসুগুড়া বরগড় সুবর্ণপুর নুয়াপড়া আর বলাঙ্গীর জেলার জবরনু অতি জবর বর্ষা হবা বলে সতর্ক সূচনা জারি করা যাইছে। এছরে আঞ্চলিক খবর ইন শেষ হলা। আর বেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকরি 2 মিনিট থি জুহার।

পিপিজি নয়ের সকাল 9টায় হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম দিন 11:05 সম্বলপুর গীত কণ্ঠশিল্পী প্রেমনাথ বারিক, সন্তোষ কুমার মিশ্র এবং ফকির কুমার মেহের। 11:30 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা জরকা। দিন 12টায় বাতায়ন কার্যক্রম, এতে মধ্য কতটি হিন্দি কথাচিত্রর গীত শুনবে। 12:30 এনসিআরটি দ্বারা প্রস্তুত প্রায়িত কার্যক্রম এবং 5 মিনিটে সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী রোশন খান এবং বিষ্ণুদেব পণ্ডা। 20:20 ঘর সংসার কার্যক্রম শুনবে তন মন ধন, এতে শুনবে ডক্টর দিব্যজ্যোতি রাউতঙ্ সহ সাক্ষাৎকার। 2:45 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। অপরাহ্ন 3টায় কিষাণ সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে পর্যবেসিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম শুনবি মাকা পপু ছকা ছকা। 3:30 ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। আজি অপরাহ্ন 4টায় শুনবি গীতিনাট্য ঝড়, রচনা ডক্টর দ্বারিকানাথ নায়ক, প্রযোজনা ভাগীরথী মিশ্র। অপরাহ্ন 4:30 সম্বলপুরী গীত, সন্ধ্যা 5:02 লোকগীত কার্যক্রমে সংকীর্তন শুনবে, পরিবেশন করছেন জনার্দন চান্দ এবং সাথে। 5:30 ইউবাণী কার্যক্রমে লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো।

চলতে চলতে কথাচিত্রের কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী অভিজিৎ এবং অর্কা ইয়াগনিক, সঙ্গীত যতীন ললিত, গীতিকার জাভেদ আখতার।

অলকা ইয়াগনিক এবং শয়নকোট পেতে কণ্ঠটি এই গীতটি সঙ্গীত শঙ্কর এসানলায়, গীতটিকে রচনা করেছেন জাভেদ আখতার। কথাচিত্র কাল হো না হো।

কবিতা কৃষ্ণমূর্তি এবং শানকত পেতেকণ্ঠের এই গীতটি দিল হেত মহারা কথাচিত্রর সঙ্গীত নদীম শ্রবণ সমীর কক রচনা।

বিনোদ রাথোড় এবং নিবেদিতাঙ্কর পেতকণ্ঠরে এ গীতটি লেখু লেখু লেখিদেলি কথাচিত্রর সঙ্গীত বিকাশ দাস, গীতিকার শ্রীকান্ত গৌতম।

অগ্নিরাজ কিশোরক সঙ্গীত নির্দেশনায় কার্যক্রম শেষে শুনত এই গীতটি। গীতিকার অরুণ মন্ত্রী, কণ্ঠশিল্পী ইরা মহান্তি, কথাচিত্র মো দিল কহে ইলু ইলু।

ইহাদে ফকির কুমার মেহেরঙ্কর কণ্ঠ থি শুনুন কার্যক্রমর শেষ গীত। গীত রচনা অরক্ষিত ধরুয়া।

শেষ হল সম্বলপুরী গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী মানে থিলে প্রেমনাথ বারিক, সন্তোষ কুমার মিশ্র, ফকির কুমার মেহের, আর গীতমানকু লেখিথিলে জয়দেব ডনসেনা, পূর্ণচন্দ্র পাণিগ্রাহী, মতিলাল দোরা, প্রমোদ কুমার মিশ্র আর অরক্ষিত ধরুয়া। শ্রোতামানক লাগি গোটে সূচনা, পূর্ব নির্ধারিত ঘোষণা লেখে সাপ্তাহিক মরামতি আর রক্ষণাবেক্ষণ কার্য লাগে আজি শুক্রবার দিনর তিন বজে নু বেলবুলার পাঁচ বজে তক আমার কার্যক্রম খালি FM মহানদী 101 মেগাহার্জ আর নিউজ অন AIR মোবাইল অ্যাপ মাধ্যমটি আপন মানে শুনি পারবে। এই সময়া ভিতরে আমার কার্যক্রম মিডিয়াম ওয়েভ 317.5 মিটার তথা 945 কিলোহর্জ থি উপলব্ধ নাই হুয়ে। সূচনাটা ইন শেষ হলা।

ইহাদে যোগেশকর রচনা নু শুনুন এই গীতটা কণ্ঠ কিশোর কুমার সুর দিয়েছেন আর ডি বর্মন কথাচিত্র মঞ্জিল

শ্রোতা বন্ধু, ধৈর্য ভিল গোটে লগাতার অভ্যাস করবার কলা আয়। যিয়ে ইথি থরে পারঙ্গত হয়েগলা সে আত্মনিয়ন্ত্রণ আর ক্ষমা করবার উদারতা লেখেন বিশেষ গুণকে নিজর জীবনথি আনি পারবা, যেনথিরে কি সে দুনিয়াকে জিতি পারবা। ধৈর্য গোটে বড়েটি সম্পত্তি আয়। আমি তাকে যেতে সঞ্চয় করিকি রকমা, জীবনটি আমি সেতে সফলমা। হেথিলাগি ধৈর্যকে ধরি রখবার প্রয়াস জারি রকমা। আর শুনমা কার্যক্রমর শেষ গীত, অমিতাভ ভট্টাচার্যঙ্কর লেখানু দঙ্গল কথাচিত্রর এই গীতটা শুনু। কণ্ঠ দলের মেহেন্দি, সুর দেইছন প্রীতম।

0: তথা 972 কিলোহার যোগে আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই
1: সবুরি ভাষারে কেবল আকাশবাণী।

0: କାର୍ଯ୍ୟକ୍ରମ ମେନୁ ଯେତେ ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀ କୁଠିଆରିନ୍ ଏମେ ଜୁହାର ନାମ ଯେତେ ଆକ୍କାଦାତ ଯେ ନାମେ ଦେଶ ଭାରତ ଇ ବଦ 1947 ଇନ୍ନେ ଅଗଷ୍ଟ ମାସ ତା 15 ନୁ ସ୍ୱାଧୀନ ମାଞ୍ଜିକିଚା ସ୍ୱାଧୀନ ମାଞ୍ଜା ପାଛିଲି ପାଛିଲି ସରକାର ଗଠନ ମାଞ୍ଜା ଆର୍ ନାମ ଏକାନିକିରି ନାମାନ ଚାଲାବତ ଆଦିଗେ ଲଗାନ ସରକାର ଆଜି ଦାୟିତ୍ୱ ଅଚ୍ଚା ସରକାର ବାଦକୁ ନେତକା ନାମ ଗୁଠି ଆଲାର ଆ ସରକାର ବନ ଗଡ଼ଚାର ଆଉ ସରକାରଗେ ଦାୟିତ୍ୱ ମାଞ୍ଜା ଯେ ନିଜର ଦେଶ ତା ଆଲାରଗେ ଏକାନେ ଭଲ ମାନ ଏକାନିକିରି ତମେ ଉନ୍ନତି ମାନ ଦେଶ ବହୁତ ଉନ୍ନତି କାମ ଆଦିଗେ ଲଗାନ ଚିନ୍ତା କାମଚାର ଭିନ୍ ଭିନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଠି ତାଙ୍କେ ଏକାନୁ ଅଚିକିଚା ଆରୁ ହନ୍ୟ ବଥ ହେଲେ ଇ ସ୍ୱାଧୀନ ମାଞ୍ଜିକା ପରେ ପରେ ବାଢ଼େଟି ଅନ୍ଟା ପଦକ୍ଷେପ ଅଚ୍ଚା ସରକାର ଯେ ଇ ଚାଷ ବାସ ବଧ ଏକାନିକିରି ଆଗ୍ଲିକ ଚାଷୀ ଗୁଟିଆର ଏକାନିକିରି ଉନ୍ନତି କାମର ଚାଷ ବଧ ଆହୁରି ଏକାନିକିରି ଜୋରଦାର ମାନ ଆଦିଗେ ଲଗାନ ଅଣ୍ଟା ଗୁରୁତ୍ୱଚିଚା ଆରୁ ଇଦାନ ଜୋର ଚିଚିକିଚା ଚାଷ ବାସ ବନ ଆରୁ ଆରୁଣ୍ଟା କଥା ଯଦି ନାମ ତେଙ୍ଗତ ହେଲେ ନାମ କୁଣ୍ଢା ଆଲାତ ନାମେ ପୁରୁଖାର ଗୁଠି ଆଗ୍ଲି ହାରବୁନୁ ରାଲିଆର ବାନାର ମାଲା ହେଲେ ବି ନାମ ହାରବୁନୁ ନିର୍ଭର କାମାଲକାତ ହାରବୁନ୍ ତା ଯାହା ଦାରବୁ ହାଖରାଲିଆ ଆଦାନ ଅନ୍ଦ୍ରାଲକାତ ଆରୁ ମହାଲକାତ ଆରୁ ନାମେ ଜିଆବନ ଆଗ୍ଲି ଆଗ୍ଲି ହୁଆଲକାତ ନାମେ ଜୀବନ ଜୀବିକାଗେ ଲଗାନ ନାମ ଚାଷ ବି କାମକାତ ଆରୁ ଚାଷ ବନ ଅଣ୍ଟା ନାମେ ଜୀବିକା ହିସାବନୁ ଅଚିକାତ ତା ଇ ଚାଷ କାମନା ବୋଧ ଯେନ୍ତା ନାମେ ଅଣ୍ଟା ବୃତ୍ତି ମାଞ୍ଜା ତାଙ୍କେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସରକାର ବି ଯେନ୍ତା ଇ ଚାଷ ବନ ଗୁରୁତ୍ୱଚିଚା ଆରୁ ଆକୁନ୍ ଭି ନାମ ଚାଷବାସ ନାନାଲ ଦାତ ଥୋଡ଼େ ବହୁତକେ ଇନୁ ନାମ ପାର୍ଚକାତ ଲେଖକାତ ବୋଲିକିରି ନାମ ଚାକିରି ବାକିରି ଅଣ୍ଟଣ୍ଟା ନାନାଲ ଦାତ ହେଲେ ବି ନାମେ ପାଦା ଗୁଠିନୁ ଚାଷ ଟିକେ ମାଲା ହେଲେ ନାମେ ଜୀବିକା ବୋଧ ମାଲା ଚାଲୁରୁ ବୋଧ ଆରୁ ତେଙ୍ଗଥି ତା କଥା ମାଞ୍ଜା ଯେ ନାମେ ଇ ଅଞ୍ଚଲ ଯେନ୍ ଅଞ୍ଚଳନୁ ଉଠି ନାମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟର ଆତଲନାର ଆର୍ ହି ବିଶେଷ କରି ଚାଷବାସ ନାନାଲନାର ଆରୁ ହନେ ଏର ଥିଲେ ଚାଷବାସ ଯଦି ବଧ ହେଲେ ଇ ହେସୁ ଚାଷ କାମନା ବୋଧ ବଢ଼େଇଟେ ଜିନିଷ ତୁ ହେସୁ ସାଙ୍ଗେ ଇ ପନିପରିବା ବି ଟିକେ ଟିକେ କାମାଲନାର ତା ଇ ଚାଷ ଯେନ୍ ରାଚା ନାମେ ଆତଲି ବାତା ଚାଷ ଆରୁ ନାମ ଗୁଠି ଯେନ୍ ସମ୍ପ୍ରଦାୟର କୁଣା ସମ୍ପ୍ରଦାୟ ଚାଷ କାମାଲ ଦାତ ବିଶେଷ କରି ଯଦି ନାମେ କଥା ନାମ ଯଦି ନାମ ଆଲୋଚନା କାମ ଥିଲେ ହେଲେ ଚାଷ ଆଉ ଚାଷୀ ବୋଧ ହେଲେ ନାମେ ହାଲୁ ଖୁଣି ନାମେ ହାଜୁ ଆରୁ ନାମେ ଆଲାର କୁଣା ଆଲାର ଏକାନିକିରି ଚାଷ କାମାଲିଆର ଆରୁ ଆକୁନ୍ ଏକାନିକିରି ଚାଷ କାମାଲନାର ଆରୁ ଇ ଚାଷ ବନ୍ଧ ନେଇକିରି ନାମେ ଭବିଷ୍ୟତ ବୋଧ ଏକାନେ ମାନ ଇ କଥାନ୍ ଟିକେ ଆଲୋଚନା କାମାଗି ଲଗାନ୍ ଇନ୍ନା ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମନୁ ଆତଲନାର ଆର୍ ମାନାଲନାର ଜଗଦୀଶ ଧାନ ତା ବିଶେଷ କରି ଏକାନ୍ ଏକାନେ ତମ ନାଲ୍କୁ କାମାଲିଆର ଏକାନେ ତମେ ନାଲ୍କୁ ରାଜା ଆଉ ଏକାନେ ଇ ଚାଷବାସ୍ଗେ ମିଆଁ ତମ ଚାଷୀ ଗୁଠିଆରି ତେଙ୍ଗାଲିଆର ଏନ୍ଦିର ବାତିଆଲିଆର ସରକାରଗେ ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ଯୋଜନା ରାଚା ଇ ବାବଦନୁ ଏତକା ଆଲୋଚନା କାମର ତାବାରା ତାମାନ ନାମ ସ୍ୱାଗତ ନାନତ ଧାନ ଆଜ୍ଞା ଜୁହାର
1: ଜୁହାର
0: ନାମେ ଯେନ୍ ପରମ୍ପରା ରାଚା ଚାଷ ପରମ୍ପରା ବୋଧ ଆବଦ ନାମ ନାମେ ସମ୍ପ୍ରଦାୟ ରେ କାମ ଥିଲେ ବାରାନାର ଆଉ ନିମ୍ ହିଁ ନାମେ ସମ୍ପ୍ରଦାୟ ଏନ୍ତା ଆଲାରଣ୍ଟା ଆର୍ ଇ ଚାଷବାସ ବିଷୟ ନୁ ନିମ୍ ପାଠ ସାଠ ପାଢ଼ିକିରି ହୁ ବିଭାଗ ନୁ ନାଲ୍କୁ ନାଞ୍ଜିକାଦାର ଆରୁ ନିମେ ବି ଅନେକ ଇ ବିଷୟ ନୁ ଦାଖଲ ଲାଥିଲି ଆକ୍କାଦାର ତା ପହିଲା କଥା ଯେ ନିମ୍ ଏକାନିକିରି ଇ ଚାଷ ବିଭାଗ ନୁ ଚାକିରି ବାକିରି ହାକ୍କାର ଇ କଥା ଟିକେ ତେଙ୍ଗର
1: ଆଜ୍ଞା ଆମେ ଜଗଦୀଶ ଧାନ ଆଡ଼ପା ମନାଲି ପୁରାବାଡ଼ି ବ୍ଲକ କୁଚିଣ୍ଡା ଜିଲ୍ଲା ସମ୍ବଲପୁର 2084 ନୁ ଯେନ୍ କୃଷି ବିଭାଗ ନୁ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଚିକାନ୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଚିକିରି ବଲାଙ୍ଗୀର ନୁ ଟ୍ରେନିଂ ଅଛିକାନ୍ ଟ୍ରେନିଂ ବର୍ଷେ ଅଛିକାନ୍ ତାର୍ପରେ ସେ ଭିତରେ ଏଁ 40 ଭିତରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଜାଗାନୁ ଏନ୍ ନାଲ୍କୁ କମିଚିକାନ୍ ଅଧିକାଂଶ ସମୟ ଏନ୍ ଆଦିବାସୀ ଏରିଆ ନୁ କମିଚିକାତା ନାଲ୍କୁ ପହିଲେ ହେଁ ନାଲ୍କୁ ରାଚା ବଫେଇ ଯେନ୍ଟାକି ନାମେ ଆଦିବାସୀ ଏରିଆ ତାଙ୍କ ସାଙ୍ଗେ ଭଲ ସମ୍ପର୍କ ରାଚା ଭଲ ଚାଷବାସ କମାଲିଆର ତାର୍ପରେ ଏପରେ ଇଏନ୍ ବାର୍ଚିକାନ୍ କୁଚିଣ୍ଡା ଜମିନକିରା ପଞ୍ଚାୟତ କୁସ୍ମି ପାଖେ ଜମିନକିରା আসান 10 বরস হলেন রাজকান আসান নামে কুঁহা সমাজ বেশি আতনার জমেন কিরা কুকম রেঙালি সানমুন্ডালি বনমুন্ডালি এসব জলডি এসব নামে কুঁহা গুটে আতনার আর বেশি মার্চি চাষ কামালিয়ার মার্চি চাষ নো রোগ পোক বেশি লাগালিয়া আর বিষয় এন যাহা পাড়কাঞ্চান আসান এন হেঙে অভিজ্ঞতা বন আসান পুরো কামচিকাঞ্চান 10 বর্ষ ভিতরে চাষি গুঠিয়ার যেতকি লাভবান আর আকুন জুটি ভি নেঙান মনে হেবড়ানার যেটা কি একরে চাষ যদি কামর অন্টা চাষিস দেশি লঙ্কা সুনিশ্চিত 8 কুইন্টাল তি 10 কুইন্টাল আসান হাক খালিয়ার রোগ পোক যাহা কিছু লাগালে আদান সমাধান কামালকান কামি কিরা 10 বর্ষ আসান পুরিয়া কিরা পরে পরে এঙ্গান প্রমোশন অন্টা চিচার উপর পা হেগে চিচার ইয়ন মুঙ্কান কিরকান কোরাপুট নবরঙ্গপুর ডিস্ট্রিক্ট রাজকান 3 বর্ষ তারপরে আসান ভি গণ্ড সমাজ আসান রাচার গণ্ড সমাজ সঙ্গে ভি এন জড়িত রাজকান আসান উগলি চাষ কামালিয়ার হেসু কামালিয়ার মকা কামালার কপা কামালিয়ার আর কপা চাষ ভি এন আসান তামে সঙ্গে বড়িয়া সম্পর্ক ভল তামে উৎপাদন কামচার যাহা কিছু দরকার যেন চিয়ালকান 3 বর্ষ পরে পরে পরে ইয়ান বুঙ্কান বাড়ছিলেন কুচিন্ডা কুচিন্ডান 3 বর্ষ রাজকান তারপরে গেলকান জমেনকিরা ব্লক জমেনকিরা পর টোটাল নামে আদিবাসী এরিয়াত কুঁহা আতলার গণ আতলার ভূঁইয়া আতলার কন কুলিগরে সবু আতলার তামে সঙ্গে হে এনে সম্পর্কটা মঞ্জাগরা যে এঙ্গান আসানগে পিছড়াগে আতাম মালা আকুন জুটি বি তামে চাষ বিষয় আকুন পচরালার ইন্ন চাষ কামচার হেঙে প্রবচনানো হেঙে যাহা কিছু জ্ঞান আতলি কা সরকার রেঙা যাহা চিকিৎসা পাঠ জ্ঞান আর পাঠ এন তামান চিয়ালকান আকুন জুটি বি তাম হেঙা ঝুরালার ওটা চাষি সে ট্রাক্টর না চিকুন মা মানি পাওয়ার লোনটা চিকুন লুকুন মা মানি বিহিনি থোড়ে চিকুন লুকুন মা মানি তাঙ্গে দরকার চাষ কম চিকুন আম্মু টিকে দরকার সে ভিতরে তাঙ্গে বাড় টিকে দরকার ই সবু জিনিস আলি তাঙ্গে সুবিধা নু আখাং হস
0: তা ই বন্ত নিম তেঙ্কার যে কানিকরি নিম ই চাষ বিভাগ নু চাকরি নাঞ্জকার আর একা একা জায়গা নু কেরকার আর কানিকরি এখন বার্সকার নামে ইয়া কুচিন্ডা অঞ্চল নু নিমে চাকরি বাকরি চালরা আর নিমে দিগদর্শন নু একানিকরি চাষি গুঠিয়ার চাষ নাঞ্জার আর তাম লাভবান মাঞ্জার আকাথান তেঙ্কার হেলে নিম যেতেবেলে ছোটে রাজকার চাষবাস বন নিম একানে এর কাজকার আর হুবাকেন চাষবাস একানে রাজা আর নিম যেতেবেলে চাকরি বাকরি নাঞ্জকার আউ চাষি গুঠিয়ার গে চাহানু কেরকার আর চাষ গে লাগান বাতিয়াসকার আউ একানে প্রসেস নু চাষ নাঞ্জার আবড়ার তা আ কথা নু এনের ফরক আতলি
1: এঙ্গে তা জন্ম 1962 সাল 10 বরস তো কেঙ্গে বুয়া সঙ্গে কুদ্দালকান তান গহলা হলিয়া সে এন ভি গহলা পাছলি পাছলি কুদ্দালকান উক্তান ধারা বাদাস ধারদান ঘাড়ে ঘাড়ে ধারি ধারিগিরি

0: সকালু কানে আছে না সকালু ভোগ রাগ সব দেওয়া আছে
1: আজ্ঞা
0: তারপরে তার আগ দিন নেত্র সব ছিল সেদিন সব ভোগ রাগ দেওয়া আছে আর পুরা দশমী দিন যাক প্রত্যেক দিন সন্ধ্যার মন্দির কে ভোগ ধরিকে যাবে সে পূজা পাঠ হবা আর সমস্ত প্রসাদ খাইকি আসুন
1: আজ্ঞা বেলে আপনকর যে গাঁটি আছে সে জায়গায় ছোট ছোট ছোয়া মানে বি থিবে বলে সেমানে কেনতা রথযাত্রা কে এনজয় করুছন সেমানে কেনতা রথযাত্রা পালন করুছন
0: এটা তো আমি যখন বেসিক্যালি তো বড় লোকে তো যেটা মজা না লাগবার ছোট ছোট চাকর এটা যাত্রা হয় না নি
1: আজ্ঞা
0: আপু চাকর লাগে তো এটা সাত পাট মানে কিনে আসে
1: আজ্ঞা
0: তারপরে রথযাত্রা মানে ছোয়া মানে তো রথ বিজবা লেতা কর বহুত সব আর ছোয়া মানে সমস্ত রথ বিজবা তারপরে যাত্রা সপ্তাহ বহুত জিনিস মানে জিনিসপত্র বিক্রি আছে খেলনা আইটম মানে আছে চাকর খানা পিনা আছে বহুত বড় আছে সমসম সেটা না আমার গাড়ি আর রথযাত্রাটা
1: আজ্ঞা আপনার সঙ্গে কথা লাগি মতো বহুত ভাল লাগলা আশা আছে আপনার সমস্ত পরিবার সমস্ত সুস্বাস্থ্য থাকুন ভালসে থাকুন নমস্কার হ্যালো
2: হ্যালো
1: আজ্ঞা নমস্কার
2: নমস্কার আজ্ঞা
1: আপনার পরিচয়টি আমার শ্রোতা মানুষ কহিবে পালন করুছন আউ বর্ষা সব কিপরি হচ্ছে সে জারে বহুত জোর বর্ষা হচ্ছে না কম বর্ষা হচ্ছে
2: বর্ষা আজি দিয়ে কমে চলে না না কালি আজ সকাল পর্যন্ত বর্ষা আছে না কমে চলে যায়
1: আজ্ঞা তবে আশা আছে আপন আপনকর স্বাস্থ্য সব ভাল থাও বর্ষা যেহেতু বহুত হচ্ছে স্বাস্থ্যর কিছু বি আমার সেটা নাই কেবে বি খারাপ হয়ে যাব
2: আজ্ঞা
1: আজ্ঞা আপনকর সহিত কথা লাগি মতে বহুত ভাল লাগিলা নমস্কার
2: নমস্কার আজ্ঞা
1: তেবে আসন্তু শুনিবা অন্য এক গীত জুগ্রাফিয়া উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষালক কণ্ঠরু কথাচিত্র সুপর 30 গীত অমিতাভ ভট্টাচার্য সঙ্গীত অজয় অতুল

রাতি ডেরা চালি দেখি দেলে তোর মন্ধায় কাহি কাহি, মন্ধায় কাহি কাহি, কুচি কুচি বালে কুচ পড়িতিলে।

গড়িছে বিধাতা, গড়িছে বিধাতা মুঠা তোর পান পতর, পান পতর এ মতে বাই কলানো তোর চকা বেনি চকা ফুল, এ মতে বাই কলা।

0: କୃଷ୍ଣା ନଦୀ ତୀରର ଏ ରାଜପ୍ରାସାଦରେ ଆଉ ବେଶୀ ଦିନ ନୁହେଁ ମା ପଦ୍ମ।
1: ତେବେ ବାପା ଏଠାକୁ ଆସିଥିଲେ କାହିଁକି?
0: ରାଜ୍ୟ ରକ୍ଷା କରିବାକୁ।
1: ରକ୍ଷା କରିବାକୁ କାହିଁକି ବାପା?
0: ମା, ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରେ ଭୀଷଣ ଅନ୍ତର୍ବିବାଦ ଚାଲିଅଛି। ଏକ ପକ୍ଷରେ ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଓ ଅନ୍ୟ ପକ୍ଷରେ ବିକ୍ରମ ଦେବ। ଯେପରି ଦେଖାଯାଉଛି ବିକ୍ରମ ଦେବ ଶୀଘ୍ର ଜୟଲାଭ କରିବେ। ପୁରୁଷୋତ୍ତମ ଅନେକ ଯୁଦ୍ଧରେ ପରାସ୍ତ ହେଲେଣି ବା, ସୈନ୍ୟ ସାମନ୍ତ ମଧ୍ୟ ଆଉ ନାହାନ୍ତି, ଯୁଦ୍ଧ ବନ୍ଦ ହେବ। ମୋର ଭୟ ଥିଲା ତାଙ୍କ ଯୁଦ୍ଧର ଗୋଳମାଳରେ କାଞ୍ଚିର କିଛି କ୍ଷତି ହୋଇପାରେ, ସେଇଥିପାଇଁ ସୈନ୍ୟରେ ଏ ସୀମାନ୍ତ ପ୍ରଦେଶରେ ଅବସ୍ଥାନ କରୁଥିଲି। ଯୁଦ୍ଧ ବନ୍ଦ ହେଲେ ନଗରୀକୁ ଫେରିଯିବା ମା।
1: ଯୁଦ୍ଧ ଯେତେ ଶୀଘ୍ର ବନ୍ଦ ହେବ ବୋଲି ଆପଣ ବିବେଚନା କରନ୍ତି ବାପା, ସେତେ ଶୀଘ୍ର ହେଉନାହିଁ। ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଅତି ପ୍ରତାପଶାଳୀ ନରପତି, ଏତେ ଯୁଦ୍ଧରେ ପରାସ୍ତ ହେବାର କାରଣ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ତାଙ୍କର ଅନିଚ୍ଛା। ଭାତୃବିବାଦ ଶୋଭନୀୟ ନୁହେଁ ବୋଲି ସେ ଚିରକାଳ କହୁଅଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଶୁଣାଯାଏ ତାଙ୍କର ମନ ପରିବର୍ତ୍ତିତ ହୋଇଅଛି, ସେ ନିଜେ ଶୀଘ୍ର ଏ ଅଞ୍ଚଳକୁ ଯୁଦ୍ଧକୁ ଆସୁଅଛନ୍ତି।
0: ବିକ୍ରମଦେବ ଜୟୀ ହୁଅନ୍ତୁ ବା ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଜୟୀ ହୁଅନ୍ତୁ, ସେଥିରେ ଆମ୍ଭର ବିଶେଷ ଲାଭ ବା କ୍ଷତି ନାହିଁ। ଯାହା ହେବାର ଶୀଘ୍ର ହୋଇଗଲେ ହେଲା, ଏଠାରେ ଆଉ ବେଶୀ ଦିନ ରହିବାକୁ ସୁଖ ଲାଗୁନାହିଁ ମା।
1: କାହିଁକି ବାପା, ମତେ ତ ଏ ସ୍ଥାନ ବଡ଼ ରମଣୀୟ ବୋଧ ହେଉଅଛି। ଏ ପର୍ବତ ଗୁଡ଼ିକ ଆପଣାର ବିନୀତ ବିଶାଳତାରେ ଅନନ୍ତ ପଥ ଅଧିକାର କରି ରହିଅଛନ୍ତି, ପୁଣି ନିରାଶର ପ୍ରାଣରେ ଆଶାର କ୍ଷୀଣ ରେଖା ସମାନ ଏହି କୃଷ୍ଣା ନଦୀ ଅସ୍ଫୁଟ ମଧୁର କଳବାଣୀରେ ନିରନ୍ତର ବହିଯାଉଅଛି, ଯେପରି ଜନନୀର ହୃଦୟରେ ବାତ୍ସଲ୍ୟର ସୁମଧୁର ଧାରା।
0: ହଁ ମା ପଦ୍ମ, ଅନେକ ଅଂଶରେ ଏହି କୃଷ୍ଣା ନଦୀ ଖୁବ ଭଲ, ଏହାର ମାଛ ଗୁଡ଼ିକ ଖୁବ ମଧୁର, ପାହାଡ଼ ଜଙ୍ଗଲ ଗୁଡ଼ାକ ମଧ୍ୟ ବେଶ, ଠେକୁଆ ହରିଣ ପୁରୀ ରହିଛନ୍ତି ମା। ଅନନ୍ତ ଶିକାର କରିବାକୁ ଯାଇଥିଲା, ମୁଁ ଦେଖେ ଆଜି କ'ଣ ମାରି ଆଣିଛି, ଠେକୁଆ ମାଂସଟା ବଡ଼ ସରସ ମାଂସ ମା।
1: ମନୁଷ୍ୟର ଏ ଜୀବହିଂସା ପ୍ରବୃତ୍ତି ବଡ଼ ଜଘନ୍ୟ। ମନୁଷ୍ୟ ପ୍ରାଣରେ ଯେଉଁଟିକ ଦେବତ୍ୱ ଅଛି ତାକୁ ବିନାଶ କରି ମନୁଷ୍ୟକୁ କେବଳ ପଶୁତ୍ୱମୟ ହିଂସ୍ର ଜୀବବିଶେଷରେ ପରିଣତ କରେ ଏହି ଜୀବହିଂସା। କି କଦର୍ଯ୍ୟ, କି କୁତ୍ସିତ, ପ୍ରେମରେ ପ୍ରତିଷ୍ଠିତ ମାନବ ପ୍ରାଣରେ କି ଘୋର ଶତ୍ରୁତା। ଏଇ ତ ମା, ମା ଅନନ୍ତ ଭାଇ ପ୍ରତିଦିନ ଏ ବନ ମଧ୍ୟରୁ ଅନେକ ଜୀବଜନ୍ତୁ ମାରି ଆଣୁଛନ୍ତି। ଆଜି ଗୋଟାଏ ବଡ଼ ସମ୍ବର ମାରି ମୋତେ ଦେଖିବାକୁ ଡାକି ପଠାଇଥିଲେ, ତାଙ୍କୁ ତୁମେ ମନା କଲ ନାହିଁ? ମୁଁ କେତେ ଥର କହିଲିଣି, ସୁମନ୍ତ ଭାଇଙ୍କୁ ମଧ୍ୟ କହିଛି।
2: ଏଇ କଥାକୁ ତୋର ଏତେ ଦେଖ ପଦ୍ମ, ହତ୍ୟା କ୍ଷତ୍ରିୟର ଧର୍ମ, ରକ୍ତରେ ରଞ୍ଜିତ ନହେଲେ କ୍ଷତ୍ରିୟର ହସ୍ତ ସୁନ୍ଦର ଦିଶେ ନାହିଁ ମା। ତୁ କ'ଣ ଜାଣିନୁ, ଆଜି ଯେଉଁ ପ୍ରାନ୍ତରକୁ କୃଷ୍ଣାର ଶୀତଳ ମଳୟ ମଧୁର ସୌରଭରେ ସିକ୍ତ କରୁଅଛି, କାଲି ତାହା ଭୀଷଣ ଶ୍ମଶାନରେ ପରିଣତ ହେବ। ସବ ରାଶିର ଦୁର୍ଗନ୍ଧ ମଧ୍ୟରେ ଶୃଗାଳ କୁକୁର ବିକଟ ଚିତ୍କାର କରୁଥିବେ ମା ପଦ୍ମା, ଏହାଠାରୁ ଭଳି ଦାରୁଣ ଦୃଶ୍ୟ ଆଉ ଜଗତରେ କ'ଣ ଅଛି?
1: ମୁଁ ଶୁଣିଥିଲି ଓଡ଼ିଶାର ରାଜା ପୁରୁଷୋତ୍ତମ ଦେବଙ୍କ ବିପକ୍ଷରେ ବିଦ୍ରୋହ ଘଟିଛି, ଯୁଦ୍ଧ ହେବ ବୋଲି। ଏତେ ଶୀଘ୍ର ମା, ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଏ ଯୁଦ୍ଧକୁ ସ୍ୱୟଂ ଆସୁଛନ୍ତି, ସେ କ'ଣ ଆସିଲେଣି?
2: ମୁଁ ଜାଣିନାହିଁ, ତେବେ ଏତିକି ଜାଣେ ଯେ କାଲି ଯୁଦ୍ଧ ହେବ, ଆଉ ସେଇ ଯୁଦ୍ଧରେ ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଉପସ୍ଥିତ ହେବାର କଥା।
1: କନକ, ନଦୀର ଅପର ପାର୍ଶ୍ୱରେ ସେଠାରେ କାଲି ଯୁଦ୍ଧ ହେବ। ସେଦିନ ମାଙ୍କ ଠାରୁ ମହାରାଜା ପୁରୁଷୋତ୍ତମ ଦେବଙ୍କ ବୀରତ୍ୱ ପରାକ୍ରମ ଆଉ ବୀରତ୍ୱର ପରାକ୍ରମର ଚିର ସହଚର ସେ ଉଦାରତା ବିଷୟରେ କେତେ କଥା ଶୁଣିଥିଲେ। ସେହି ପୁରୁଷୋତ୍ତମ ସ୍ୱୟଂ ଏଠାକୁ ଆସିଅଛନ୍ତି, ତାଙ୍କର ଭାଇ ବିକ୍ରମଦେବ ବିଦ୍ରୋହୀ, ବିଦ୍ରୋହ ଦମନ ନିମନ୍ତେ ମହାରାଜା ଏଠାରେ ଉପସ୍ଥିତ। ମୁଁ ଯୁଦ୍ଧ ଦେଖିନାହିଁ, ତୁ ମଧ୍ୟ ଦେଖିନାହୁଁ କନକ, ଆମେମାନେ କାଲି ସେ ପ୍ରାନ୍ତରକୁ ଯିବା। କନକ,
2: ବେଶ
3: ଆଜି ବେଶ ସ୍ଥାନରେ ସାକ୍ଷାତ ପୁରୁଷାଧମ।
4: ଜଗତର ସକଳ ସ୍ଥାନ ସମାନ ବିକ୍ରମଦେବ, କିନ୍ତୁ ତୁମ୍ଭେ ଏଠାରେ କାହିଁକି?
3: କାହିଁକି ଦେଖିବୁ, ଆକ୍ରମଣ କର ସୈନିକ।
4: ବିକ୍ରମ, ବିକ୍ରମ, ବିକ୍ରମ, ଶାନ୍ତ ହୁଅ ଭାଇ, ଏ ଯୁଦ୍ଧ ସୁନ୍ଦର ହେବ ନାହିଁ।
3: ରାଜଦ୍ରୋହୀ ସଙ୍ଗେ ଯୁଦ୍ଧ କେବେ ଅସୁନ୍ଦର ନୁହେଁ ପୁରୁଷୋତ୍ତମ। ପୁରୁଷୋତ୍ତମଙ୍କୁ ଆକ୍ରମଣ କର ସୈନିକ, ପୁରୁଷୋତ୍ତମଙ୍କୁ।
2: ଏଇ ଯେ ଆଉ ଜଣେ ମୁମୂର୍ଷୁ ଯୁବକ ପଦ୍ମ, ସେ ଗଛ ମୂଳରେ ଚାଲ ଟିକେ ପାଣି ଦେବା ତା ତୁଣ୍ଡରେ, ବିଚାରର କି କଷ୍ଟ।
1: মুমূর্ষুর পরিণাম যদি মৃত্যুরে হেউ নথান্তা কনক, আহা কি কষ্ট।
4: বেশ, কিন্তু সৈন্য কাহান্তি অর্জুন সিংহ?
5: সে কোন মহারাজ, সৈন্য নাহান্তি। মহারাজঙ্কর নাম মাত্র শুনিলে অন্তপুরের অবলা মধ্য অস্ত্র ঘেনি উঠিবে। সৈন্য নাহান্তি, মু অশেষ অস্ত্র সৈন্য সজ্জিত করে রাখিয়াছি মহারাজ। তৎপরে সোনপুর, বামন্ডা, তাম্রলিপ্ত, কাশীপুরে প্রায় 100,000 সৈন্য অবস্থান করুছন্তি। ইয়া ছড়া 100,000 সৈন্য রাজধানীরে গচ্ছিত অছন্তি। এমানঙ্কর প্রত্যেকঙ্কর জীবন মহারাজাঙ্ক নিমন্তে উৎসৃষ্ট। তৎপরে প্রজাগণ, বাৎসল্যরে পরিপালিত, স্নেহরে বশীভূত প্রজাগণ মহারাজাঙ্কর বিজয় নিমন্তে স্বদেশর মঙ্গল কামনারে সমস্তে প্রাণ দেবাকু প্রস্তুত মহারাজ। অধীর হেবেনে মহারাজ, সৈন্য বহুত।
4: কিন্তু বক্সি অভিরামক স্থান কিয়ে পূর্ণ করিব অর্জুন সিংহ? বিশ্বনাথ পুনি কালি চালি যাই অছন্তি। উফ, কি দৃশ্য সে যুদ্ধক্ষেত্রর কালি! বিক্রমর সৈন্যমানঙ্ক আক্রমণে আহত হই মু পিপাসারে কাতর। সেতবেলে স্বর্গর দেবী তুল্য কি আসি মোর মুমূর্ষু কণ্ঠরে অমৃত ঢালি দেইগলা।
5: সে তো কাঞ্চিরাজ কন্যা মহারাজ, যুদ্ধক্ষেত্রে জলদান করি বলুথিলে। বড় গুণবতী সে রাজকন্যা।
4: কাঞ্চি রাজকন্যা?
5: হ্যাঁ মহারাজ, আজ মধ্য যুদ্ধ হইপারে।
4: হ্যাঁ বক্সি, বিক্রমদেব তো কালি পরাস্ত হই আজি পুনশ্চ যুদ্ধ করিবা উদ্যত। আজি পরাস্ত হলে কালি পুনি কে জানি যুদ্ধ করিবে, এপরি কেতে দিন চালিথিব?
5: আও বেশি দিন নহে মহারাজ। বিক্রমদেব 50,000 মাত্র সৈন্য ঘেনি যুদ্ধ আরম্ভ করিথিলে। সে সৈন্য মানে পুনি অধিকাংশ অশিক্ষিত, সেথিরু প্রায় 10,000 কালি নিহত হইয়াছেন। নূতন সৈন্য মধ্য দুষ্প্রাপ্য, আউ কেতে দিন এপরি চড়াইবে? খুব বেশি 3 দিন, অধিক
4: যুদ্ধকু যিবা দুহেঁ দুই আড়ে। আজ এ শিবির ত্যাগ করি বিদায় ঘেনিবাকু হব বক্সি। আজ এ জন্মিতা, যদি পুনর্বার সাক্ষাৎ হুয়ে তেবে উত্তম, সেতবেলে হসি খেলি পুনরায় পরস্পরকু আলিঙ্গন করিবা, জীবনর দুঃখ কাহিনী বিবৃত করি সুখরে কাল যাপন করিবা। নহিলে নহিলে শেষ দেখা। সেনাপতি বৃদ্ধ অর্জুন সিংহ, বিদায় দিও। ওড়িশার রাজ সিংহাসন পাই তুমি মানে যথেষ্ট করিছ, ক্ষোভ না বক্সি, যদি জীবনরে আউ করিবার সুযোগ ন মিলে।
3: এ কোন বক্সি, শত্রু নিকটরে, যাও যাও, আউ বিলম্ব নাহি, শত্রু যাও সৈনিক বরা।
4: বক্সি বৃদ্ধ অর্জুন সিংহ চক্ষুর অন্তরাল,
3: যাও যাও বৃদ্ধ, বৃদ্ধ হলে সুদ্ধা সিংহ, সিংহ যাও।
4: শত্রু কোন এত নিকটে? এই তরবারি দেখ, তরবারি তোর পরিতৃপ্তি পাই উন্মুক্ত শত্রুর বক্ষ। তু যদি না পাও তোর উপাসকর এই বক্ষরে তোতে অন্তিম আশ্রা ঘেনিবাকু হেব।
5: বিক্রমদেব,
4: তুমি শত্রু শিবিরে একাকি এপরি যে?
3: কালির সাক্ষাৎ স্মরণ কর দস্যবাজি, পুনি সাক্ষাৎ।
4: আজি সাক্ষাতর উদ্দেশ্য বিক্রমদেব?
3: যুদ্ধ,
4: একাকি যুদ্ধ,
3: আত্মরক্ষা কর বর্বর।
4: কিন্তু সে কিপরি বিক্রম? ক্ষান্ত হুয়, তুমি বর্তমান মো শিবিরে একাকি, সসৈন্যরে আক্রমণ করিবাকু আসিথিলে মু আত্মরক্ষা করিথান্তি। তুমি এক্ষণি এ কুটীরর অতিথি, মু আত্মরক্ষা করিবি নাহি বিক্রমদেব। এই অস্ত্র ত্যাগ কলি।
3: ভীরু কা পুরুষ দস্যু, প্রাণরে যেবে এতে মমতা, মৃত্যুকে যেবে এতে ভয়, যুদ্ধক্ষেত্রকু আসুথিলু কি নিমন্তে?
4: মমতা নুহে বিক্রমদেব, পুরুষোত্তম দেব বেশ মরি জানে, মমতা তা পাখরে কিছু নুহে, এ মৃত্যুর ভয় নুহে বিক্রম।
3: ভীরু কা পুরুষ, আশ্রয় বীরত্বর ছয়ন, উদারতার প্রবঞ্চনা। তোর হত্যা কা পুরুষ, যুদ্ধক্ষেত্রে নুহে, এ রাজহস্তরে, রাজতরবারিরে নুহে। বন্দী কর সৈনিক গড়।
6: মহারাজ
4: শান্ত হো, প্রহরী।
6: মহারাজ
4: প্রহরী, কিছু চিন্তা নাই।
3: তোর পুরুষোত্তম নিজে নিশ্চিন্ত প্রহরী, তোর এতে চিন্তা কাহিঁকি, বন্দী কু ঘেনি যাও সৈনিক গণ।
4: তুম্ভর আসিবার প্রয়োজন নাহি প্রহরী, তুম্ভে শিবির রক্ষা কর, আর বৃদ্ধ অর্জুন সিংহ ফেরিলে এ সম্বাদ দিও।

0: କାହିଁକି ଏ କ'ଣ ସମ୍ଭବ? ପ୍ରବଳ ପ୍ରତାପଶାଳୀ ବୀର ପୁରୁଷୋତ୍ତମ ମୃତ୍ୟୁର ଏ ଅନ୍ତିମ ଭୂମି ଶଯ୍ୟାରେ ଉଫ୍, କି କଷ୍ଟ, କି କରୁଣା ସେ ଦିନର ସେ ମୁମୂର୍ଷୁ ବାଣୀ, ଜଳପାନ ନିମନ୍ତେ ତୃଷାର୍ଥର ସେ ନିରାଶ ବିଶ୍ୱନାଥ ବିଶ୍ୱନାଥ ଡାକ। ଆହା, କିଏ ସେ ବିଶ୍ୱନାଥ? ଏ କ'ଣ ସମ୍ଭବ? ନା, ଏ କଳ୍ପନା ନୁହେଁ, ଏ ସତ୍ୟ, ଏ ମଧୁର ବାସ୍ତବତା। ବୀରର ଶୋଭା ସଙ୍କଟ, କ୍ଷତ୍ରିୟର ଭୂଷଣ ଯୁଦ୍ଧଭୂମିରେ ମୁମୂର୍ଷୁ। ନା, ଅସମ୍ଭବ ନୁହେଁ, କିନ୍ତୁ କିନ୍ତୁ କି କଷ୍ଟ, ଉଃ କି କଷ୍ଟ, କି ପିପାସା, କି କରୁଣ ବାଣୀ। ତତ୍ପରେ ଏଇ ବାଟେ ଦେଖିଛି କନକ କହୁଥିଲା। କିଏ କନକ?
1: ସେ ଯିଏ ଯୁଦ୍ଧଭୂମିରେ ଆହତ ହୋଇପଡ଼ିଥିଲେ।
0: କିଏ ସେ?
1: ସେ ସବୁ ଅଶ୍ୱପୃଷ୍ଠରେ ଚାଲିଗଲେ।
0: ହଁ, କିଏ ସେ ଯୁବକ?
1: ଗଳାର ମାଳା।
0: ତୁ କହିବୁ ନାହିଁ କନକ, ମୁଁ ଯାଉଛି।
1: ରହ ପଦ୍ମା, ଶୁଣ ଶୁଣ ନା, ଶୁଣିବୁ ନାହିଁ?
0: କଣ?
1: ଶୁଣ,
0: କହ
1: ପଦ୍ମା।
0: କନକ, କହ ନା ଏଥର।
1: ସେ ଯୁବକ
0: କିଏ?
1: ଏତେ ଅଧୀର ହେଉଛ କାହିଁକି? ଶୁଣ, କହୁଛି ତ, ସେ ଯୁବକ ଯଦି ଓଡ଼ିଶାର ରାଜା ହୋଇଥାନ୍ତି।
0: ଓଡ଼ିଶାର ରାଜା ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ?
1: ହଁ, ଓଡ଼ିଶାର ରାଜା ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ। ପଦ୍ମା,
0: ନା କନକ, ମିଛ କହୁଛୁ।
1: ନହେଲେ ଏବେ ମୁଁ ଯାଉଛି।
0: ଓଡ଼ିଶାର ରାଜା ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ, ବିଜୟ ଗୌରବରେ ବିଭୂଷିତ ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ। କି ବୀର, ମରଣ ଶଯ୍ୟାରେ ସୁଦ୍ଧା ମୁଖର ସେ ବିମଳତା, ଅଧରର ସେ ମଧୁର ସ୍ମିତ, ନୟନରେ ସେ ଜ୍ୱଳନ୍ତ ଜ୍ୟୋତି, ବକ୍ଷର ସେ ଉନ୍ମୁକ୍ତ ବିଶାଳତା, କପାଳର ସେ ଉନ୍ନତ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ, ହୃଦୟର ସେ ଧୀର ଦମ୍ଭ, କିଛି ଉଣା ହୋଇନାହିଁ। କିନ୍ତୁ ଯୁଦ୍ଧଭୂମିର ଏକି କରୁଣ ଦୃଶ୍ୟ, ପ୍ରବଳ ପ୍ରତାପଶାଳୀ ବୀର ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଏପରି ଦିନ ଭାବରେ ସାଇତ। ଉଃ, କି କଷ୍ଟ, ବୀର ହେବାର ପ୍ରାୟଶ୍ଚିତ ଏଇଠାରେ, କି କଷ୍ଟ।
2: କାଞ୍ଚିର ସମସ୍ତ ମରୁଦେଶରେ ଏକମାତ୍ର କୁସୁମ ପଦ୍ମାବତୀ ଦେଖି ନାହିଁ, ସେ କ୍ଷଣକର ଦେଖା ନୁହେଁ, ଚକ୍ଷୁର ଏକ ଫଲକରେ ଦେଖିଛି ମାତ୍ର। ସୈନିକ ବର ବୃଦ୍ଧ ବିଶ୍ୱନାଥ ନିକଟରେ ମୃତ୍ୟୁ ଶଯ୍ୟାରେ ସେତେବେଳେ କିଏ ଆସି ମୁଖରେ ଜଳ ଢାଳି ଦେଇଗଲା? ସ୍ୱର୍ଗର ଦେବୀ, ଶୂନ୍ୟର ଅପ୍ସରା କିଏ ସେ? ଦେଖି ନାହିଁ, ଚକ୍ଷୁ ଅର୍ଥମୁଦ୍ରିତ, ତଥାପି ନା, ଦେଖିଛି ଚପଳା। ନିମିଷକ ପାଇଁ ଜଗତକୁ ଆଲୋକିତ କରି ପୁଣି କି ଚଞ୍ଚଳ ଆକାଶ ମଧ୍ୟରେ ଲୁଚିଯାଏ ସତ୍ୟ, ତାହାର ସେ ଅତୁଳ ପ୍ରଭା ନୟନେ ନୟନେ ରହିଯାଏ। କାହିଁକି ସେ ଦେଖାଦେଲେ, କାହିଁକି ଦେଖାଦେଲେ ପଦ୍ମାବତୀ? ଶରତର ଚନ୍ଦ୍ରମା ତୁମେ, ପଲକ ମଧ୍ୟରେ ମେଘମାଳାର ଅନ୍ତରାଳରେ କାହିଁ ଲୁଚିଗଲ? ଯା, ଦେଖିଛି ଚକ୍ଷୁର ପଲକରେ, ସେତେବେଳେ ଦେଖିଛି, ଏବେ ପ୍ରତି ପଲକରେ ତୁମେ। ଏକ ପଦ୍ମାବତୀ ଦେଖିଥିଲି, ଏବେ ସତ ପଦ୍ମାବତୀ ଦେଖୁଅଛି, ଜଗତ ପଦ୍ମାବତୀମୟ ପଦ୍ମାବତୀ।
3: ମହାରାଜ,
2: କି ସମ୍ବାଦ ସେନାପତି?
3: ବିକ୍ରମଦେବ ପୁନର୍ବାର ଆକ୍ରମଣ କରିଛି, ବର୍ତ୍ତମାନ କ'ଣ କରିବାକୁ ହେବ ଆଦେଶ ଦିଅନ୍ତୁ ମହାରାଜ।
2: ଆଦେଶ? ସେନାପତି, ତୁମ୍ଭର ଯାହା ଇଚ୍ଛା କର।
3: ମହାରାଜ, ଏଥର ବିକ୍ରମଦେବକୁ ଏପରି ନିରସ୍ତ କରିବାକୁ ହେବ ଯେ ଭବିଷ୍ୟତରେ ସେ ଯେପରି ଆଉ ଥରେ ବିଦ୍ରୋହର ଚିନ୍ତା ସୁଦ୍ଧା ନ କରନ୍ତି।
2: ତା ନିଶ୍ଚୟ ସେନାପତି, ଦୟାର ଗୋଟାଏ ପରିମାଣ ଅଛି, କ୍ଷମାର ଗୋଟାଏ ସୀମା ଅଛି। ବାରମ୍ବାର ବିଦ୍ରୋହ, ଦକ୍ଷିଣ ପ୍ରଦେଶ ଏଥିରେ ଛାରଖାର ହେଇଗଲା। ବିଦ୍ରୋହ ଚିରକାଳ ପାଇଁ ଦମନ ନ କଲେ ରାଜାର କର୍ତ୍ତବ୍ୟରେ ତ୍ରୁଟି ଘଟିବ ସେନାପତି।
3: ନିଶ୍ଚୟ ମହାରାଜ,
2: ନିଶ୍ଚୟ। ତେବେ ପୁନଶ୍ଚ ଯୁଦ୍ଧର ଆୟୋଜନ କର।
3: ଆୟୋଜନ ସମସ୍ତେ ଠିକ ମହାରାଜ, ଏଇ ତ ଅର୍ଜୁନ ସିଂହ
2: ସ୍ୱର୍ଣ୍ଣ ମଧ୍ୟ ସଜ୍ଜିତ। କିନ୍ତୁ ଅର୍ଜୁନ ସିଂହ, ତୁମ୍ଭର ଏ ବୃଦ୍ଧ ବୟସରେ ଯୁଦ୍ଧ ଆଣିକି ଅସହ୍ୟ ହୋଇପଡ଼ିବ, ବିଶେଷ କଷ୍ଟ ହେବ।
4: ଅର୍ଜୁନ ସିଂହର କଷ୍ଟ ନାହିଁ ମହାରାଜ, ମୁଁ ଏ ଯୁଦ୍ଧକୁ ଯିବି, ଜୀବନର ସମସ୍ତ ଦିନ ଶକ୍ତି ଓଡ଼ିଶାର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ଉତ୍ସର୍ଗ କରିଅଛି। ଏ ପ୍ରାଣ ଏବେ ମୋର ନୁହେଁ ମହାରାଜ, ଏ ମହାରାଜାଙ୍କର ପ୍ରାଣ।
2: ତୁମେ ତେବେ ଯିବ ଅର୍ଜୁନ ସିଂହ?
4: ଯିବି ମହାରାଜ, ସେନାପତି ରାଜଧାନୀରେ ରୁହନ୍ତୁ, ଗଜପତିଙ୍କର ଏ ଯୁଦ୍ଧରେ ଏଇ ତରବାରୀଟି ମୋର ଶେଷ ବାର ଚାଳନା କରି ଆସେ।
2: ଆଚ୍ଛା, ଯାଅ ଅର୍ଜୁନ ସିଂହ,
3: ଯାଅ ଅର୍ଜୁନ ସିଂହ, ତୁମେ ଯୁଦ୍ଧଭୂମିରେ ଉପସ୍ଥିତ ଥିଲେ, ବିଜୟ ନିଶ୍ଚିତ, ଯାଅ ଶୀଘ୍ର, ପ୍ରସ୍ତୁତ ହୋଇ ଆସ।
4: ବିଦାୟ ନେଉଛି ତେବେ ସେନାପତି ମହାଶୟ, ଯୁଦ୍ଧଭୂମିରୁ ଫେରିଲେ ଆଉ ଥରେ ଜୀବନର ଅନ୍ତିମ ବିଦାୟ ଘେନିଯିବି, ନଚେତ୍ ଏଇ ଶେଷ। ବିଦାୟ ନେଉଛି, ବିଦାୟ ମହାରାଜ।
2: ବିକ୍ରମ, কি নিমন্ত তুমরে অত্যাচার মু তুমর চির শত্রু হয়ে পড়ে দরিদ্র প্রজাগণ নুহতি তুমি জাণ নিশ্চয় বিক্রমদেব যে বন্ধি তুমে দুঃখীর কুটির মান এতে নির্দয় নিঃশঙ্ক প্রাণরে জাড়ি দেছ সেই বন্নি শিক্ষা তুমারে বিদ্রোহ চিরকাল ভস্মসাত করব আহি হো না সেনাপতি
5: আজ শিবরাত্রি না নরসিংহ
6: না আজ ত্রয়োদশী কালি শিবরাত্রি হব
2: আজ পুরুষোত্তম বন্দী হয়েছিল
6: হ্যাঁ আর বর্ষ আজ ঠিক আজ তো
5: চাহু চাহু বর্ষে হয়ে গেল এ বর্ষ আজ যায় তো যুদ্ধ আরম্ভ হল না
6: পুরুষোত্তম বোধ হয় বর্তমান ভীত নিজের ভ্রম বুঝি পারিছি
2: সেনাপতি কে আসুছি বসন্ত বিরাট না সেই বুড়া অর্জুন সিংহ
6: হ্যাঁ অর্জুন সিংহ আসিলে ভালো
5: তা বিচার নাই নরসিংহ লঙ্কার যেটি সান সেইটি ষাঠিয়ে হাট মনে আছে সেদিন কথা হও যে আসু এথর নিশ্চয়
6: তা ঠিক যুদ্ধ কতদিন চালিথিব এই থরকে শেষ
2: পুরুষোত্তমকু কোন বন্দী করিবা না হত্যা
5: হত্যা সেপরি মুঢ়র মৃত্যুদণ্ড আউ কাহিঁরে হব নাই হত্যা
6: তবে বন্দী কলে লাভ অছি লাভ এই যে সে আজীবন নিজ কর্মর ফল ভুঞ্জুথিব
5: তা মধ্যে ঠিক
2: বন্দী আউ হত্যা উভয় একাবেলকে করি হুয়া কি
5: আউ সে অর্জুন সিংহ মধ্য সেতি সঙ্গে
6: বসন্ত বিরাট আমার সেনাপতি হব
2: বিশ্বাস নাহি নরসিংহ
5: কেহি নুহে নরসিংহ নিজ গোড়ে ছিড়া হবাক হব
6: তা সত্য বর্তমান যুদ্ধ শীঘ্র আরম্ভ হলে ভালো অপেক্ষা ভালো লাগু না
2: আস নরসিংহ
5: সৈন্য সজ্জিত এথর তুমূল সংগ্রাম এ যুদ্ধরে জয় অবসম্ভাবী এণিকি বিশাল রাজ্যর রাজা বিক্রমদেব নরসিংহ রামচন্দ্র তুমি বিদ্রোহ করিপারিব বিদ্রোহর দমন যুদ্ধভূমিরে ছাণিত তরবারির ধারে বিশ্বাস নাই সৈন্যমানঙ্ক সঙ্গে মোর উপস্থিতি সর্বদা দরকার যাই
2: এই সেই স্থান কৃষ্ণা নদী তীর প্রান্তর আজি বহুদিন অতীত হয়েছি কিন্তু সেই দৃশ্য সবু সেইপরি এই স্থান প্রিয় সৈনিক বর বিশ্বনাথ নরেন্দ্র এইঠারে জীবনর শেষ নিঃশ্বাস ত্যাগ কলে সে আজিকু এক বর্ষরু অধিক বিশ্বনাথ চালি যাইছ আউ সেদিন ক্ষণক মধ্যে চালিগল জীবনর প্রিয়তর নয়নর নিমিষ প্রতিমা মোর তুমি পদ্মাবতী এই বৃক্ষমূল এই ক্ষীণ ছায়া এই শ্যামল দুর্বা এইঠারে মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত বিক্রমদেবর আক্রমণে আহত মুমূর্ষু নিঃসহায় মু পিপাসারে কাতর মরণর যন্ত্রণার অস্থির সেতবে কি আসি মোরে শুষ্ক কণ্ঠে স্বর্গর অমৃত ঠাড়ি দেগলা মোর মরণরে জীবন দান কলা চিহ্নি পারিলি না পদ্মাবতী না না বিশেষ কিছু নথিলা জানে জানে অসম্ভব এ এক বিষম দুরাশা কিন্তু বিদায় বেড়ে এটি তো কহিপারি থাকে দেবী দেবী এ জীবন তুমর হল না চালিগল এবে তুম মো মধ্যে আকাশ পৃথিবীর ব্যবধান সবু সেইপরি রহিছি সেই বিশাল প্রান্তর সেই তরুতল সেই কৃষ্ণা নদী অদূরের অবুদ্ধ কলতানরে বহি যাওছি সবু সেইপরি অবিকল অক্ষুণ্ণ খালি আজি না তুমে কেবল তুমে পদ্মাবতী তুমে উফ কি ভ্রম কি নিরাশা

0: চার মুখে এ যপরি পঙ্ক সাগর কঠোর চন্দ্র নিশিথিনীর বিকটতম মধ্যরু উজ্জ্বল অরুণর বিকাশ আজ প্রাণ পুরী মহামন্ত্রী চতুর্দিগরে আজ আকাশ অবনী আহ্লাদ কি মধুর উদ্বেলন আহা প্রকৃতি দেবীকর কি কমনীয় ক্রীড়া
1: ক্ষমা করবে পিতা
0: চিরজীবী হুয় পুত্র কন্যা মো পুরুষোত্তম এ পুণ্য উৎকল ভূমির সম্রাট উৎকল দেশ তুম্ভপরি রাজপুরুষ পাই আজ ধন্য মো রণভূমি তুম্ভর বীরত্ব দেখিছি পুরুষোত্তম শান্তি বেড়ে তুম্ভর উদারতা অনুভব করিছি তুম্ভ ভি মহাপুরুষঙ্ক হস্তরে মোর কন্যা পদ্মাবতী কি দেই আজি মু ধন্য মা পদ্ম সুখ দুঃখর চির সম্পদ মোর প্রাণরে এহার এক শতাংশ শান্তি লভি নথান্তি যদি পুরুষোত্তম দেবঙ্ক পরি বীর উদার পুরুষঙ্ক জীবনর সহচরী সহধর্মিণী করি তোতে আজ ন দেখিথান্তি ভগবান তুম্ভর অসীম করুণা তুম্ভর অসীম করুণা এ যুগল হৃদয়ের ঢালে দিও করুণাময় অনন্ত দয়া তুম্ভর অকরন্তি তুম্ভর মঙ্গল বিধান প্রভু